0: লাগুয়াই কসন বলো নে দেখা ভাত সঙ্গে শাগ শাগ শাগ বলো নে গরি লাট ধরলো শাগ বলে নে তো ফের উনসু আ যায় নে তো ফের অবিন ভাই লাগ মোকে দেখা দেয় সে হুন শাগ জোড়ি চো গোটক আউর আসে হুন চো লাগে ঠাসা
1: গোটক ঠাসা আউর আসে তা মন মঞ্চো দকা মচরি মন মঞ্চো দকা মচরি রাউ আউর কতলা রাউ আউর কতলা মচরি সঙ্গে খাউন দিলা দাদা বহু আউর মাতলা
0: তো অবিন ভাই চো ঠাসা কে শুনলো এবার ফের ফুল সিং কশ্যপ ভাই তু চলক চো ঠাসা কে শুনা
2: নিদ অগলো পর আর পানি পিউন পিউন মর নিদ অগলো পর আর পানি পিউন পিউন মর আজিকালি চো মাং কে দেখুন আজিকালি চো মাং কে দেখুন পেট নে ধরে সে
1: যা
0: সত্য আয় সত্য গোঠি আয় আর আজিকালি চো মাং কে দেখুন পেট নে ধরে সে জর বলনে সব চো জীবনালে লাগলো বিতি গোঠ বলে ঠসা সঙ্গ সঙ্গ আমকে বলুবে আমচো জীবনানে জুড়লো গোঠ সাংতর হয়েছ নে তো এবার এমন চো পাছে ফের বহিন পদ্মনি লগ বড়ো হুন মঞ্চো হাতে কোন ঠাসা আছে হুন কেবল শুনো
3: লগে পাশে নাই ডোংরি লগে পাশে নাই ডোংরি হিডুন গেলন দিন জুড়া হিডুন গেলন দিন জুড়া আমচো

তো সংবারিমন, এবে তুমি শুনতে রালা সামুদায়িক গীত ওড়িয়া ভাষানে। একে রচনা করুন রালা কেসি পানিগ্রাহী। তো এদায় তুমি শোনাছে ফিল্ম রাঞ্জলালে। একে কায় সুন্দর মধুর স্বর দিলাছে জাভেদ আলী, কীর্তি সাগাকিয়া পূজা। আর এচো গীতকারাত ইরশাদ কামিল, আর এচো সঙ্গীতকারাত এ আই রহমান। আলিয়া শুনু এ গীতকে।

কাজকে ভিক্তর হয়েছে, আর এসব কাজে পড়ায় লেখা হতো বলে জরুরি। আর কোনি বাটে কাঁ সামানকে গাঁও নে যুগে করুন অনপড় লোক ঠাগা যায়সত, কাঁ বলে আপলো অনাজকে বিক্রি ভাঁজরি করতরায় হাট গায়ে নেতরায় তো কোচিয়া মান বললে নে আপলো টুকনা টাকরা ঝোলা বোরা কে ঝিকুন বাতি হুনমান কিলো নে মডায়সত ঝোকেসত আর সাংসত কি তুচো ইতলো কিলো হলি ইতলো রুপিয়া কিলো আয় মান্তর অনপড় হতো কারণে জন কিলো বাটকে জন মন্ডায়সত হুন বাট কিতলো চুয়ায় এক কিলো আয় কি দুই কিলো আয় পাঁচ কিলো আয় আমি জানু খুলাই নি সকু। জন অনপড় লোগাত নিরক্ষর লোগাত হুন মান তো ইতলি জানো বলে গোটাক মন্ডান দিলা বজনকে তোললা মন্তর তা কিতলো কিলো আসে একে নি জানলা একে নি জানতো কারণে কায় কি আমি ঠাগায় হোসে তো ধন্ধা পানি করতো লোক কাজ বলে আর কাঁ বিক্রি ভাঁজরি করতো লোক কাজ বলে পড়া লিখা হতো জরুরি আয় চাহে গাঁ চো হো নাহলে পর শহর চো হো বলে নে দুনো চো জন ধন্ধা পানি করতো লোককে বলে শিক্ষা খুবই জরুরি আয়। আজকাল তো আপন মন জানাস কি বিনা শিক্ষা চো আমি আগে বাড়ু বলে নি সকু। আর যুগে করুন আমি বললে নে আমচো দেশ বলে কৃষি প্রধান দেশ আয় আর গাঁও মানে যুগে খেতে বাড়ি করতে রয়েছে। আজকাল তো আপন মনে জানা আসছি কি আধুনিক তরিকা নে খেতে করতে হলি সে বললে নে বীজ এবল নয়া উন্নত কিসম চুইলি সে খদ ভাত এবলে উন্নত কিসম চুইলি সে কাঁ কল মশিন আয় বললে নে খেতে বাড়ি করতো কাজে এ মন বল কায় কি উন্নত কিসম হলি সে তো মচো বলতো গোট এসন আয় কি দেখা আজি খেতে বাড়ি নে বলে আমি বললে নে উন্নত কিসম চো বীজ মন আনু সে আরু দেখা আসন আয় কি কোনি বলে বীজ কে আমি ঘেনু সে তো উন বীজ নে বলে কায় কি লিখা রয়েছে উঁচু রেট বল রয়েছে আর কোন দিন বনলি আর কোন তারিখ তাক হুন রোকলায় সকে আর হুঁচল উন পাঠ উন কাম দেউকলায় নি সকে ইয়ে গোট কে বল কায় কি পড়া লিখা রোলে নে পড়ুন বাতি আমি জানুকলায় সকু নাহলে যেকে উঁচু জন বনলো বিতি জন তারিখ আয় উন সরলি বললেন কায় কি উঁচু উপজন বল যুগে হোকলায় নি সকে আর সঙ্গ সঙ্গ কায় কি কাঁ দবাই দারু আমকে ঘেনতর আয় লগাতর আয় বলে হুন হুন বলে আজকাল দেখা ইতলো গ্রাম মিলি গ্রাম আয় কিলো আয় বলে এ সপায় লিখা রয়েছে কি এক একর নে আমকে ইতলো কিলোগ্রাম হ্যাঁ ইতলো লিটার পানিকে আমি গরুন বাতি লগাতর আয় তো ইয়ে সব চিজ কায় কি জব তক আমি পড়া লিখা নে রহ তব তক তো আমি জানুকলায় নি সকু। আর আজকাল দেখা বলে কাই বলে যোজনা চো লাভ ধরতো কাজে সরকার চে যোজনা চো লাভ ধরতো কাজে কায় কি অনলাইন রেজিস্ট্রেশন বললে নে অনলাইন নে আমকে ফার্ম ভরুকলায় পড়ে সে কোনি চো বলে যোজনা চো লাভ ধরতো কাজে সরকার চে যোজনা মঞ্চ লাভ ধরতো কাজে তো জোন মানে পড়া লিখা আসে তো হুন তো জানুকলায় সকে দে কি আমকে অনলাইন কায় বিতি আয় অনলাইন আমকে কসন ফার্ম ভরতো রায় আগে যুগে তো কায় কি আমি কাহায় ফার্ম মাংলু নাহলে কোনি গাঁ চো পটোয়ারি নাহলে গাঁ চো গুরুজি নাহলে গাঁ চো গ্রাম সেবক নাহলে কোনি গাঁ চো আসন পড়া লিখা আসে যাহলে হুন চো লগ্নে উন বাতি ভরাও বলতে রু আর উন ভরুন দিলেন কায় কি আমি ফার্ম কিনে উন জমা করতে রু মন্তর কায় কি আজকাল বললে পেন নে লিখুন বাতি ফার্ম ভরতো বিতি এ কাম বলে ধীরে ধীরে সরে সে বললে সরলি এদা সব কাম অনলাইন হয়েছে বললে নে আমকে কম্পিউটার নে অনলাইন ফার্ম ভরত রায় তেবে হুন যোজনা চো লাভ ধরুকলায় সকুয়া তো ইয়ে হিসাব নে বল দেখু কি আমকে খেতে বাড়ি করতো তানে লোক কিষান ভাই ভীমনকে বলে খিন্ডিক না খিন্ডিক পড়া লিখা হোকলায় পড়ে দে তেবে হুন আগে উন্নতি বাড়তে করুকলায় সক দে। আজকাল দেখা কি বললে নে কোনি কিষান ভাই খুবে বললে নে কায় কি কাঁ চো খেতে বাড়ি করছো তো আজকাল তো খুবই খুবই শাক ভাজি বললে দশ একর বিশ একর পচাশ একর নে জোঁধরা লগায়সত হ্যাঁ মিরি লগায়সত সেমি লগায়সত বরবটি লগায়সত ভেন্ডি লগায়সত কুমড়া লগায়সত তো ইয়ে সপায় বিক্রি ভাঁজরি করতো কাজ বলে আজকাল অনলাইন সিস্টেম হলি সে আমি হুতা দেখুকলায় সকু কি অনলাইন নে আমচো দেখুন বাতি কাহাঁ কোন কায় রেট চলে সে আম বল কায় কি হুতা আমচো জন ফসল কে হুতা কম্পিউটার ডালুন বাতি আমি গুলায় দেশ নে আমকে ফাইলা উকলায় সকু কি মচো লগে ইতলো মাল আসে ইতলো সবজি আসে ইতলো অনাজ আসে মাই বিকুক চাহাই সে মাই ইতলো কিমত লে বিকু আয় তো ইয়ে সব চিজকে কায় কি সাংতো কাজ বলে পড়া লিখা হতো খুবই জরুরি আয়।